0: একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো
1: রে। শুনকার পুকার তুমারি আয়ে নহি কোই পাস তো ক্যা, চল দো অকেলে, জো কায়র হ্যায় ছুপতে হ্যায় ওট লেকর, তুম চলো অকেলে। আরে অভাগে খোলো মন, তুম বোলো পগলে এক অকেলে।